নাম কমল নারায়ণ চৌধুরীর কণ্ঠত ভক্তিমূলক গীত, জোনমণি শইকীয়া আর সংগ্রীভিন্দর কণ্ঠত চিয়া গীত, আর বর্ণালী দাসর কণ্ঠত ভজন শুনিলে।